দিয়াতে ভঞ্জম বিধাবসি চণ্ড ভালো আতঞ্চমানকুদাবলি শীত ভালো মচ্চিত্ত দোষ তৃণজালসি।